আদি একলাঙ্গেই বিম ফাতুরুয়া এ বিমুগা হারুলা হুন্ন ফারবদতকাই খোর তল্লেভি রসকলাঙ্গে আদি এই হুরিহা বাবতিগ্গে মেওয়াত জোড জোড দেবত্তরুন দেবত্তরুন লেভি রসকলাঙ্গে আদি একলাঙ্গে রেগণুন দুয়ালু নিবা প্রব্বতে হাম কশরুন এ হুরিহা খন্তকুগা ফিকুরুকুরা বয়ক হেকিতকে বাকং কশবরে।

আদি রাঙ্গাড়ো খান্তাওগে খুঁড়ি নোব্যা খান্তাং আবাসুমা খালে ফানুগে কিবেন এওরেং এদেতে আদি এওরেঙ্গে কুরিং ইব্রাই লিবেনেবি ইকাব ইসওয়ে গুসফাওয়া খং কাশওয়ারে হামা কাশওয়ারং খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে মিসাকুং আনিয়াবির উমা একুয়েস এওরেন্ন ফাফ ফুসমগে বেরি রসকলাঙ্গে আদি হামা কাশওয়ারং খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে ইকাব গদ ফদ বেগেম ওয়া রসকলাঙ্গে

এই আদনে কিউন স্বর্গে থাকে, এ স্বর্গে থাকাং এওরেন নাই, এওরেঙ্গে মায়েম বাফাইন নাই, এওরেঙ্গে আম্বিন নাই, এওরেঙ্গে দারিং করে সলে হবি মিহুম ওয়ান্নানেতে আদি এথাঙ্গে হরিহা দোরকুং মালায়কাতুং এওরেঙ্গে গাত বেদ বডায় গণ্যবানেতে।

আদি আল্লাহং আহদু কাশাবার কুরুম আফাহু, এ আহদু উয়ালা আদি গুড়িফা উমং অব্লহ আমর কুরব্বা ফাবা গুড়ুন্ত খান্ডালা আদি বিমুগা ফসাদ কুরা মিহুন্না মেদু দন্নাশে, এউরেন্নাল লাউনেন হুটে আদি আখরে দুয়াহু এউরেন্নাল নুবাহ বেগিম বা গোয়াতে হুটে।

0: alasana abuna mage de amin naki pisar jeipati be de miun ekon ko destemo tere wani mahi wani de rahum tere ni alasana ekan ewa gote ke chiti koditi rulikam sandan neten mewa ya tarukari ya darukhana ya adi ritiwa samana de machinara rehera badige samana mibuni zazatu ge tawaya tatta blender taka microwave to siwan uraja pa ne mekas vyapari koldan emme paseha shopping mall destemo ulmal open bidama razi school ka phone haten noe hatare sumes sumen ekengeti
1: komme umuraka
2: komme fantiyaka
1: komme gintiyaka divahi rajyage adu engha 441 noe kilohertz medium wave
2: addi hanoe megahertz fm band
3: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে আসালুল্লাহাল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেববেন এদি মিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ আদি নরকা গে আযাব সালাম বুমন এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গে শ
4: মে দিবেহিরাজ্যগড় দিবেহিরাজ্যগড়ং এগারগড়ি ফানসাস হামিনেট গমিগেনেস্তেনি মেদগে মেন্দুরু নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
5: আল্লাহু আকবার আল্লাহ

আদি একলাঙ্গেই বিম ফাতুরুয়া এ বিমুগা হারুলা হুন্ন ফারবদতকাই খোর তল্লেভি রসকলাঙ্গে আদি এই হুরিহা বাবতিগ্গে মেওয়াত জোড জোড দেবত্তরুন দেবত্তরুন লেভি রসকলাঙ্গে আদি একলাঙ্গে রেগণুন দুয়ালু নিবা প্রব্বতে হাম কশরুন এ হুরিহা কন্তকুগা ফিকুরুকুরা বয়ক হেকিতকে বাকং কশবরে।

আদি রাঙ্গাড়ু খান্তাউগে কুরিং নুব্যা খান্তাং আবাসুমা খালে ফানুগে কিবেং এওরেং এদিতে আদি এওরেঙ্গে কুরিং ইব্রাহিম লিবেনেবি ইকাব ইসে গুসফাওয়া খং কাশবরে হামা কাশবরং খালে ফানুগে বেরি রসকলাঙ্গে মিসকুং আনিয়াবির উমা একুয়েস এওরেন ফাফ ফুসমগে বেরি রসকলাঙ্গে আদি হামা কাশবরং খালে ফানুগে বেরি রসকলাঙ্গে ইকাব গদ ফদ বেগেম ওয়া রসকলাঙ্গে

এই আগ্নেয় কিউন স্বর্গে থাকে, এ স্বর্গে থাকাং এওরেন নাই, এওরেঙ্গে মায়েম বাফাই নাই, এওরেঙ্গে আম্বিন নাই, এওরেঙ্গে দারিং করে সলেহ মিহুম ওয়ান্নানেতে আদি এথাঙ্গে হরিহা দোরকুং মালায়কতুং এওরেঙ্গে গাত বেদ বডায় গণ্যবানেতে।

আদি আল্লাহং আহদু কাশাবার কুরুম আফাহু, এ আহদু উয়ালা আদি গুড়িফা উমং অব্লহ আমর কুরব্বাফা বা গুড়ুন্ত খান্ডালা আদি বিমুগা ফসাদ কুরা মিহুন্না মেদু দন্নাশে, এউরেন্ন হুটে আদি আহরে দুয়হং এউরেন্ন নুবাহ বেগিম বা গোয়াতে হুটে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়ং আলকন কুরমে ফাহে তিবা ইয়ং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া ওয়ড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: මේ දිවේ රාජ්‍යයේ ගැඩු තිංගටි දිහ මිනිට්ක මිගෙනස් තනි මියදගේ අසරණ මාධවකතගේ පංකියා පංගිදුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: 아마도 안나니.
1: 아, 미래 안나니요. 데미스틴 노래 잖아 왜 제이다 베이강아라 레디베 발라.
0: 아, 고모 하게 다봤. 아와 다방 에치라게 아와 다함 비도.
1: 제나 마르코 발라.
0: 마르코게 와칸네 텐노. 아하린 비다니 아와 아하린 게 사마노 당게 파긴다.
1: 제나 아하린 보남 메올레니 제나 잉 에비스 헬페 베베니타 미 보니 에비스 와레 데베니타 엘라 카루피아 하마 코라 에파 제나 데엠 베니
0: 아하리 মিশ আহারিন কিনে আহারিন কত কো ফ্যাসা হউ দানি মিশন গম রাঙ্গলং গিনে আহারিন গত কো দারি নুহুন্না নেক আহারিন গত কো হুরিনামা হুরিনামা আহারিন দেনা হাম ইয়াগিন দেনা একম কো নেতিম কি কুরানি
1: আর জানো দে আহারিন কিনে হাতানি
0: বুনা মিশ হাস নুয়ে হাস নুয়ে আহারে হুননা না মিশ আইকি গা আপদুস ইয়াকি আরে বাউদুয়া আহারে মিশ দুগোশে নুদানা আহারে হুননা না আপদুস হুননা না প্লিজ এ হাস নুয়ে হুরিহা কাম বিসরাঙ্গল ওয়ান ওকে একম কো মিহারু দেন আহারে দানি Okay. Love you.
1: Love you too.

0: kuriya midani dulahe program mirevs dihejje huma hame algun me program kuriya gendana program ga mi hafta ga algun me wahaka dakkam midani etere hashi ge balta ka gole gotun ani ka ves algun me program ga ehuntre ka guli fami mani assalamu alaikum
1: wa alaikum assalam
0: rashid kinetto
1: jamal gatan do mangata
0: ko bato rashid ke sawal ke
1: am sawal ki sarata mi akuru badi same gonda mi hego jaage hangaluge wakishaba ko ege sura kora pana to e adi sobe kitro wa sangeta
0: akuru bali hunna farata ko
1: a sur hunna farata kama vidya am sai ka alon des ka ta jana tin hatro ro kan har vechi hangaluge wakishaba ge obhure baki komme setana ge obhure ba par en ro la war kadi irungalo ade mihem vedana to akuru bali ge sobun
2: মেঘারো আনে ওয়াকিতাং কোলাক এগতা দিমাবুং এহা আমু কামেন্নো এন্নামেস হাকুর তাংকোলে মাতিবা বাগুতাকুগা গা হিরুমাকি কাশিগেন ওয়াকামে এমবিমা এই হাকুরগে সাওবুং ওয়াকামে তো নুয়াতা হাঙ্গণুগে মাসসলেন হুননী তো বালালং হামুগে ডক্টর কা দক্কাদুম বরা মুহিম দেন এ হাকুর মাতিবা একালা গডিতাকুগা হাকুর মাতিক হুন্ডক ফাহাগ কুরে তো মিসাল জুমল গোতে গা হাকুর মিঙ্গুগে তে হুরে থো
1: দেখিয়া উনি দেম বেস কাম বিয়ে সংকলন মচ্ছে বড় সংকলন মচ্ছে দেম বেস কাম বিয়ে এন মেস এক পাহম এম মে সহাকো পাহারকে নোনি আদি নুগুড় সংকলন মচ্ছে কে দিন ও হিতে উপরে সওয়াল কি নি হিসাব দিয়াম বেস নোবে তোয়ে বড় সংকলন মাদু কল্লু মগে পাই
2: তাদে মিহার এ এ এ টেস্ট হাদাগে ইঙ্গে তো টেস্ট হাদামু বালামু algun menna base mat kure vidana ekamuk mat me dose dak kure veni testu ga natija balagen doctor ekko monitor kuramu hama kure veni inge to adi tibe flage keo ma kasat kuruma kanta ta visrangali kama banyam dose dak kurum ge fursatu hama onnani ekam amilya ekal badale genna nahadwa monitor kurabam
1: আপন হাম খেবে গেতো এমনে ফার কোনোনি হেমা টাঙ্কল মাছেস নবনে তেহন এসে এমনে ফলতো দু কাম সরি গতন হবে ওব দেখবা হাবা
2: এ দেন ওয়াগতে ইঙ্গে তমি মি কাল মি হাকুর দে আলগুন মে তি গাদি বালালন জে কান্ত ত হুননা মিসাল ক বেস তে বীরু গ হাকুর হুরি কি হিসাব গতো দে আলমন গাবুল কোরনি ডক্টর বেস তে ওয়ানি এ মিঙ্গট হামিয় দিয়ামা দেন কেওমা কসরত কুরম বেস মি মা মতি গনুনিয়াম ফুরসতেন এব দেবে আলগন মেন গা গন ক দে হফতা এং হাতুস কেও মা কসরত কফা মি আলুন টেস্ট হাদাফ পালা বালাফ এবরম বিস দন ওনি কম বন্যাম দেন এ হাকুরগে মিঙ্গন তক বালাফ ডক্টর এ বেস ফাটটাবনি এ মালগ ডাইবনি এ তিবেলা বিস একাল ফুরসতে লিবি ফাইং অননানি এ ইহা মতি নুনিয়াম দেন তি হিরুয়াতান কোলা বেহে গতুন আলগন দনওয়ানি হাকুর মচ্ছে দিওমাকি একম তে বিদাল ইয়ানেং ডুমল গতে গ মিঙ্গন্ডু গতে রে গব বেহেটে লেতো আমু গতে গ ওয়াকি তাংকোলে গ বেসাম হিরুয়াফানে মি হামু গে মাসলেং ইন্ন তাংকোলে ইঙ্গে তো পেচেক গতে নামাই বেস ইন্ন তাংকোলে গ হাকুর মচ্ছে তাংকোলে মচ্ছে জিলা ফিয়াম এ তাংকোলে গ হিরুমু গে বে আইসানে একম কালগন গাবুল কুরবেনি বড হামু গে মাসলেং একেতি তাগতি ইন্ননি এহেম বেমা মি হামগে ডক্টর কা দক্কা লব্যাগিন এবা কাশবর কলদম বারাম মুহিম ইঙ্গে দা
1: দেন ওফদে সওয়াল কি ইমসার কা হাম আনেক কাসম হাকুর বাজা বে উঠে তো
2: হ্যাঁ
1: মি জসার ওয়াকি গোথার গন্ন ইরুগ দুয়াদ গে শ্রেগণু গে স্বর কাতি আগাতের ওয়ারন হাম কুদুগু ওয়ার হন্ন নিকি ফ দেন এহেন ওলা কুল্লি কা হাম কুশি আরা বত্র গবে সবে বা পার গন
2: না
1: আমা
2: হিকি ফোন না নিলে তো আর গিনা পাহাড় হামুনা আদে বিহে মে দিমাওয়ানি কোন সবকা হরতে বাহাতে আদ আঙ্গা হিকে গ দিমাওয়া সব তক তরে এ ম্যাগ

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানি কোদে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: গেহি রাজ্যে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটি হনোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: ওবা মিহিরি এসটি মল গে
3: এসটি মল গে ওবা গন্তা
4: আবি কটো এসটি মল গে
3: এ হ্যালো
2: মিহিরি এসটি মল গে
3: ইহিনে তো বেগেম মিউড়ানি
2: এসটি মল ইং হাচু রে আবিয়া ফারি পুরিম কারেন হোদুমকে ফুরসত লিবে
3: এ
5: আস্তা জ্যোতি নসিব লাগবালা এসটি মি প্রমোশন নিমেন্দে ইনে গিনা মি ফারি কো কারেন হোদুমকে ফুরসত বিহার কুরিয়দা মি প্রমোশন নিমেনি দিহে ডিসেম্বর গনিয়া
4: এ কোবা গন্তা কুতি ওলেনে
3: কে মল গা
4: এনে তো বেগেম মিউড়ানি
3: এ নেঙ্গে তা
1: එංහා 4941 kHz medium wave 8090 MHz FM band
0: දිවහිරාජ්‍යයේ අඩෝ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহরাজগড় দিবিহরাজগড়ং হাতরগড়ে থিরিস আমিনিট গমিগেনেস্তেনি মিরেগে ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: Allahu Akbar Allah

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত গে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়েব কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতেমিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নমা হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে